তা মহারাজ এ শুনিত সে গঙ্গি গান্ধী লাগি রেথে রাজকুমার হরি এবে দেখা এ তা সৌগি মডিয়াড়ি কার্যক্রম আরা বক্ত বি পুরা আমদা লাগিয়া তা আজ্ঞা দেয়া নমস্কার।